awurade yɛkwati wa yɛtu nyi yɛhia wo sɛ woma ma no yɛtu nyina wɔfrɛ adwuma a woafrɛ yɛaba mu yi nipa twa yɛwo nyinaa hyia yi atɛ ku pɛ biase